0: বিচর কবে লইমা, বিচর কবে লইমা। সাক্ষী
1: তিন তারা তিন তীর ছড়কে না হে রাম তীর নর মায়ালু। তিন তারা তিন তীর তিন তারা।